শ্রোতাও আকাশবাণীকে গুয়াহাটি কেন্দ্রে রিলে কে গেছে পুয়ার আঞ্চলিক বাতরি ফ্রিকুয়েন্সি মডুলেশন 102.2 MHz পর আকাশবাণী কাহাফলং কেন্দ্র চলিয়ে আব স্থানীয় ভাষাও কে কার্যক্রম জারি করতে হ্যাঁ সবসে পেলে হম সুনেগে খেলমা কার্যক্রম মে জন এলিজার লুঙ্গো ওর উনকে গায়ে ওর উনকে সাথীয় কে গায়ে কুছ খেলমা ভক্তি গীত